48 শকাব্দ আশ্বিন মাস পাঁচ দিন ইংরাজি 2026 মসিহা সেপ্টেম্বর 27 তারিখ শ্রোতা বন্ধু মানুষ অনেক অনেক শুভেচ্ছা জনাই আরম্ভ করুছু আজির অধিবেশন কার্যক্রম আপন মানে শুণুছেন এফএম ব্যান্ড যোগে প্রচারিত হচ্ছে 102.9 MHz স্টুডিও ঘড়ি সময় সকাল 5টা বাজি 58 মিনিট।

0: খুব সুন্দর সঙ্গীত রূপকটি এটা শুণিল পিলায়ে, তোমাকে নিশ্চয় ভাল লাগিব, খালি খুশি হলে হবনি পিলায়ে, এই আনন্দ পাই জীবনটা যেমিতি নিরানন্দ ন হয়ে যায়।
1: অপাঙ্ক কহিবার অর্থ হেলা পিলায়ে, তোমার এবে পরীক্ষা চালিছে, মন ধ্যান দিয়ে পাঠ পড়ুছ তো, পরীক্ষার প্রশ্ন উত্তর ঠিকঠাক করুছ তো, বিদ্যালয় যাই পরীক্ষা দেলা বেড়ে সচেতন হয়ে পরীক্ষা দেব, পরীক্ষা পূর্বরু সমস্ত বিষয়কু ভাল ভাবে মন দিয়ে পড়িব, মন দিয়ে পড়লে নিশ্চিত ভাবে পাঠ সব মনে রহিব এবং তুমি সব পরীক্ষার ভাল করিব। হেলা, খালি সেতিকি নুয়ে পিলায়, পরীক্ষা দিন ঠিক সময় স্কুল কু যাব, পরীক্ষা দেবাকু যাবার সময় পেন, পেন্সিল, রবর এবং নিজের জ্যামিতি বক্স নিশ্চিত ভাবে সাথে নিয়ে যাব।
0: পরীক্ষা হললে প্রশ্নপত্র পাইলা পরে তাকে সঠিক ভাবে ধ্যানর সহিত পড়িব এবং নির্ভুল ভাবে তথা পরিষ্কার ভাবে উত্তর লেখিবাকু চেষ্টা করিব, তরবর জমারু হেবনি, নির্ভয় এবং ধীরস্থির মনরে পরীক্ষা দেব, দেখিব পিলায়ে তুমি সব পরীক্ষার নিশ্চয় সফলতা পাইপারিব। এথর পিলায়ে সময় ইশারা দেলাণি কার্যক্রমকু এইটি রখিবা পাই। তেবে আজির কার্যক্রম তোমমানকু সবু কেমিতি লাগিলা মতামত জনাই চিঠি দেব, আমকু চিঠি লেখিবার ঠিকানা
1: কিশোরসর বিভাগ মারফত কেন্দ্র নির্দেশক আকাশবাণী বারিপদা পিনকোড 7577002।
0: তেবে আজি পাই এইটি রহুচু পিলায়ে, পুনি কথা হবা
1: আসন্তা রবিবার ঠিক সকাল 7:25 রে, আমি দুই অপা, মু বীণাপাণি সিং
0: আউ মু নিবেদিতা বারিক।

0: এইটি শেষ করুছু হ্যালো বারিপদ কার্যক্রম পুনি এমিতি কথা হব প্রত্যেক বুধবার অপরাহ্ন চারটায় রয়েছে শ্রোতা বন্ধু নমস্কার।
1: শ্রোতাঙ্ক হৃদয়ের স্বর মনবীণার ঝঙ্কার হ্যালো বারিপদ হ্যালো।

পরে পরে শুনলে কেতরি ঝুমর পরিবেশন কলে শিল্পী সন্তোষ কুমার বসা এবং সাথী আকাশবাণী বারিপদা পরবর্তী কার্যক্রম শুনিপারে কিছুক্ষণ মধ্যে রিলে করছু আকাশবাণী।

এই শ্রোতা ভীঙ্ পড়ি অনেক শ্রোতা বন্ধু অনেক যে চিঠিরে মতামত দিয়ে আমাকে পঠাই থাকে। এথর দেখা সেই চিঠিপত্র কতটি চিঠিগুড়ি উত্তর দেউছন্তি প্রজ্ঞা পারমিতা সাহু।

উপরে বিকাশ নিমন্তে ডিজিটাল এজেন্ডা ও কৃত্রিম বুদ্ধিমতার ব্যবহার। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নাগরিক মানুষ বিশ্ব পর্যটন দিবস অবসরের শুভেচ্ছা জনাইছেন। সামাজিক গণমাধ্যম পোস্টে সে কহিছেন, পর্যটন বিভিন্ন দেশের লোক সংস্কৃতি এবং সমাজ মধ্যে জ্ঞান সম্প্রসারণ করিবারে মুখ্য ভূমিকা গ্রহণ করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বে ভারত এক নিরাপদ বিকশিত পর্যটন গন্তব্যস্থলী ভাবে উভয় হয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী কহিছেন। এই অবসরের সে বিশ্ব পর্যটক মানুষ ভারতকে ভ্রমণ করা আহ্বান দিয়েছেন। তিনি ম্যাচ বিশিষ্ট দিনিকিয়া আন্তর্জাতিক সিরিজর আজ প্রথম ম্যাচ ভারত এবং ওয়েস্টইন্ডিজ মধ্যে অনুষ্ঠিত হব। তিরুবনন্তপুরম স্থিত গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টাডিয়ামে আউ কিছু সময় পরে এই ম্যাচ আরম্ভ হব। এই ম্যাচে টস জিতি ভারত বোলিং করা নিষ্পত্তি নিয়েছে। এই ম্যাচে খেলা ভারতীয় দলর রোহিত শর্মা এবং বিরাট কোহলি সামিল করা যাইছে। শুভমন গিল ভারতীয় দলর নেতৃত্ব নেওয়া বেড়ে সাই হোপ ওয়েস্টইন্ডিজ দলর নেতৃত্ব নেওছেন। এই সিরিজের দ্বিতীয় ম্যাচ আসন্তা 30 তারিখ দিন গুয়াহাটি এবং তৃতীয় ম্যাচ অক্টোবর 3 তারিখ দিন নয়া চণ্ডীগড়ে খেলা যাব। মুখ্য সংবাদ পুনি থরে আতঙ্কবাদ প্রতি শূন্য সহনশীলতা নীতিকে দোহরাইলে প্রধানমন্ত্রী। আকাশবাণীর মন কি বাতরে দেশবাসী কলে সম্বোধন। এক আত্মনির্ভর এবং ভবিষ্যৎ প্রস্তুত প্রতিরক্ষা ইকোসিস্টম নির্মাণ লক্ষ্যে ভারত আগেই চলছে কহিলেন প্রতিরক্ষামন্ত্রী। পর্যটন বিভিন্ন দেশের লোক সংস্কৃতি এবং সমাজ মধ্যে জ্ঞানর সম্প্রসারণ করে বিশ্ব পর্যটন দিবস অবসরের কহিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং ভারত ওয়েস্টইন্ডিজ মধ্যে তিনি ম্যাচ বিশিষ্ট দিনিকিয়া আন্তর্জাতিক ক্রিকেট শৃঙ্খলার প্রথম ম্যাচে টস জিতি ভারতর বোলিং নিষ্পত্তি। সংবাদ শেষ হলা।

0: ইনভেস্টমেন্ট যোজনা অধীনে ইত্যাদি পর্যটন আয়োজকঙ্কু প্রমাণপত্র উপমুখ্যমন্ত্রী বণ্টন করিছন্তি। এহা মাধ্যমরে স্থানীয় উদ্যোগঙ্কু প্রোৎসাহন দেবা সহ রাজ্যরে হোমস্টে ও দুঃসাহসিক পর্যটনকু সুদৃঢ় করিবার লক্ষ্য রখাযাইছি। নয়াগড়, কেন্দ্রাপড়া, বৌদ্ধ জিল্লারে পর্যটন দিবস পালিত হইযাইছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীঙ্ক এবং এ পর্যন্ত জারি হয়েছে নিরন্তর অঙ্গীকারবদ্ধতাকে এহা প্রকাশ করুছি। সেবা এবং সুশাসনকে দৃষ্টি রাখি কেন্দ্র সরকার 2047 সুদ্ধা বিকশিত ভারত লক্ষ্য পূরণ লাগি নিরন্তর কার্য করে আসুচন্তি। সমাবেশী বিকাশ এবং সামাজিক সশক্তিকরণ জরিয়ারে এই উৎসর্গীকৃত সিদ্ধান্ত জীবন রূপ নিয়েছে। সেবা
1: প্রধানমন্ত্রী আবাস যোজনায় সমাজের গরিব মধ্যবিত্ত বর্গক ঘর যোগাই দিয়া যাচ্ছে। 2015 মশিয়া জুন মাস 25 তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই যোজনার শুভারম্ভ করে যোজনা অধীনে গ্রামাঞ্চল লোকঙ্ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ ও সহরাঞ্চল প্রধানমন্ত্রী আবাস যোজনা সহরাঞ্চল কার্য করুচি। তথ্য অনুযায়ী প্রধানমন্ত্রী আবাস যোজনা সহরাঞ্চল অধীনে যাজপুর জেলার বিভিন্ন ব্লকরে পক্কা ঘর মঞ্জুর করা যাইছি। জেলার 3146 জন হিতাধিকারী সহায়তা মঞ্জুর মিলিথিবা বেলে সেথিমধ্যরু 2754 জন গৃহ নির্মাণ করে সারিছন্তি। এ সম্পর্কে মলারিয়া গ্রামর হিতাধিকারী বনিতা মহারণা কহিছন্তি,
2: প্রধানমন্ত্রী আবাস যোজনা তরফরু আমকু খণ্ডিয়ে ঘর মিলিছি। এ চাল ঘর আউচি ছণ ছপর ঘর পানি গলুতুলা। প্রধানমন্ত্রী আবাস যোজনা পাই আমি খণ্ডিয়ে ঘর করিছু। ভালরে ইনা আমি সুখরে অছু। সরকারকু ধন্যবাদ, আমকু যাহাউ ঘর খণ্ডিয়ে দেলে।
1: আকাশবাণী সংবাদ বিভাগ পাই মু স্মৃতি রেখা তারিণীয়া।
0: জাপানে চালিথিবা এশীয় ক্রীড়ারে ভারত আজ স্কোয়াশ্রে 2টি রৌপ্য পদক হাসল করেছি। অভয় সিং পুরুষ একক বর্গরে রৌপ্য পদক জিতিছন্তি। সেইভাবে মহিলা একক ফাইনালে মধ্যে অনাহত সিং রৌপ্য পদক হাসল করেছন্তি। এহা ব্যতীত ভারতর হরিতা ভদ্রা আজ মহিলা 200 মিটর দৌড় প্রতিযোগিতায় কাংশ বিজয়ী হয়েছন্তি। বর্তমান ভারত 4টি স্বর্ণ, 14টি রৌপ্য ও 15টি ব্রোঞ্জ পদক সহ 33টি পদক পাইছি। সুবর্ণপুর গান্ধী স্টাডিয়ামে চালিথিবা 65তম সাহানিক ফুটবল লিগ্র আজ অনুষ্ঠিত প্রথম ম্যাচে কটক দল পুরীকু 13-0 গোলে পরাস্ত করেছি। দ্বিতীয় ম্যাচে গঞ্জাম ও নয়াগড় মধ্যে চালিথিবা ম্যাচ ড্র রয়েছে। এথর কিছু খবর সংক্ষেপে। কেন্দ্রাপড়া জেলায় অঙ্গনকা উৎসব 2026 পালিত হয়ে যাইছি। বৌদ্ধ টাউন হল ঠারে জেলাস্তরীয় ওড়িশা আদর্শ বিদ্যালয় সংগঠনর প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠিত হয়ে যাইছি। নয়াগড় জেলা খণ্ডপড়া ব্লক কন্ধপথরা উপস্বাস্থ্যকেন্দ্র ঠারে সেবা সংকল্প ও আস গাঁকু যা অভিযান অনুষ্ঠিত হয়ে যাইছি। জাতীয় সুনামি প্রস্তুত বোর্ড এবং ভারতীয় জাতীয় সমুদ্র সূচনা সেবা কেন্দ্রর এক দুইজনিয়া প্রতিনিধি দল কেন্দ্রাপড়া জেলার সমুদ্র উপকূলবর্তী রাজনগর ব্লকর শৈলেন্দ্র সরাই গ্রাম পরিদর্শন করেছন্তি। পাণিপাগ। কেন্দ্রীয় থাইল্যান্ড উপরে সক্রিয় ঘূর্ণিবলয় প্রভাবে দক্ষিণ পূর্ব মিয়ামার উপকূলের লঘুচাপ ক্ষেত্র সৃষ্টি হয়েছে। এহা আন্ডামান ও মিয়ামার সংলগ্ন ইরাওয়াড়ি অঞ্চলকু প্রবেশর সম্ভাবনা রয়েছে। উত্তর ও পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন বাংলাদেশ আড়কু এহা অগ্রসর করিব। উত্তর পূর্ব মধ্যপ্রদেশ ও সংলগ্ন উত্তর ছত্তিশগড় উপরে অবপাত দুর্বল হওয়া পরে রাজ্যের বর্ষার পরিমাণ হ্রাস পাইছে। আসন্তা 24 ঘণ্টা মধ্যে বিজুড়ি ঘড়ঘড়ি সহ বর্ষা হবানি 8টি জেলাকু আঞ্চলিক পাণিপাগ বিজ্ঞান কেন্দ্র পক্ষর সতর্ক সূচনা জারি করা যাইছি। মুখ্য সংবাদ পুনি থরে। জনগণনা দেশের উন্নত ভবিষ্যৎ পাই অত্যন্ত জরুরি। আকাশবাণীর মন কি বাতরে কহিলে প্রধানমন্ত্রী, নিশামুক্ত যুব অভিযানে সামিল হওয়া দিলে আহ্বান। বন্যা প্রভাবিত অঞ্চলরে প্রাথমিকতা ভিত্তিরে সহায়তা পৌঁছাইবাকু মুখ্যমন্ত্রীঙ্ক নির্দেশ এবং এশীয় ক্রীড়ার স্কোয়াস প্রতিযোগিতায় ভারতকু 2টি রৌপ্য পদক। আঞ্চলিক সংবাদ আজি পাই এটিকে শেষ হেলা।
3: ନୌରିଆର ଲଭ୍ ଷ୍ଟୋରିର ମ୍ୟାଚ୍ ହେଲା ଆରମ୍ଭ। ଉଭୟ ଖାଇଲେ ଇଟାଲିଆନ୍ କୁଇଜିନ୍। ୱେଟର ଫୋପାଡ଼ିଲା ସ୍ପିନ୍, 4000ର ବିଲ୍ ଆସିଲା। ରୋହନର ହୃଦୟ ଜୋରରେ ଧକ୍ ଧକ୍ ହେଲା। ଯାଇଥିଲା ଭୁଲି ସେ ନେବାକୁ ନିଜର ୱାଲେଟ୍। ରିୟା ହେଇଗଲା କୁଲ୍ ଆଉ କଲା ଡିଜିଟାଲ ପେମେଣ୍ଟ। ଆପଣ ବି QR କୋଡ୍ ସ୍କାନ୍ କରିକି UPIରେ କରନ୍ତୁ ପେମେଣ୍ଟ। ଡିଜିଟାଲ ପେମେଣ୍ଟ ଦ୍ୱାରା ଜିତନ୍ତୁ ଲାଇଫ୍ର ପ୍ରତି ଟୁର୍ଣ୍ଣାମେଣ୍ଟ।
4: ଭାରତ କରେ ଡିଜିଟାଲ ଦେୟ ପ୍ରଦାନ
5: ସହଜ ଅଟେ ପ୍ରତିଦି ନେଣ ଦେଣ। আকাশবাণী কটক।
6: জনজীবন সংবাদ উপস্থাপনায় মু লহরিকা পটনায়ক।

0: আমার শ্রোতা ভাই ভী তথা চাষী ভাই মানুষ শুভেচ্ছা ও নমস্কার আরম্ভ করা আজ চাষবাস কার্যক্রম
1: আমি সব গোটে আশা নেই কাম করু নাকি সে আশাটা যদি আমার ফলবতী নহেলা বা পূরণ নহেলা তাহলে আমি নিরাশার রু বা নিরুৎসাহিত হয়ে যাও যেকোনসি কাম দেখো আমি কৌছি যে আমি স্বাবলম্বী হওয়া আমি নিজে কিছু গোটে করা হেলা এবে তো দেশের বিভিন্ন প্রকার চর্চা চালিছে ডিজিটাল ইন্ডিয়া স্কিল ইন্ডিয়া আউ এনভায়রনমেন্ট তারপরে স্কিল ডেভেলপমেন্ট এমতি সব শব্দ কুয়া হচ্ছে দক্ষতার বিকাশ হলে আমি সব বিকশিত আড়ক যা কিন্তু না নিযুক্তির সেমতি সুযোগ না আউ তেণু নিজে যেত তাড়া করা সে অনুসারে করা কিন্তু কথা হচ্ছে আমি যদি সেই প্রণালী অবলম্বন করি সফলতা পাইলে তাহলে আমি আগকু যা আউ যদি আমি সফলতা নপাইলে বর্ষ দুই বর্ষ তিন বর্ষ কলে তাপরে অটোমেটিক সে ধন্দা ছাড়িকি আমার সব যা পুঁজিপটা থিব সে সব গলা পুঁজি আমি সেই পুঁজি অন্বেষণে ঘুরবা আউ সেই সুরট বম্বে দিল্লি বা অন্য জায়গা কু মাইগ্রেট হইকি কেমতি কাম ধন্দা করিবা পরিবার চলাইবা আউ দুই পয়সা কেমতি রোজগার করিবা এই চিন্তা করিবা
0: নাই গা কহিলা বেলকু তুমি যেটা কহুছ যে এই যে ছুটিয়া ছুটিয়া টার্ম গুড়া সব অর্ধশিক্ষিত লোকমানকর দ্বারা উদ্ভাবিত বা আবিষ্কৃত এবং তাকু চকমা দেখাইকি যাহা সব কাম চালিছি স্কিল ডেভেলপমেন্ট এমএসএমই সে সবু চপট বাজি যাইছি বর্তমান দেখিবা গলে রাস্তাঘাটর অবস্থা জনা আছে আউ কলকারখানা মানকর অবস্থা বি জনা আছে ছোট ছোট ইন্ডাস্ট্রি যেগুলো তার বি অবস্থা পুরা মানে গুরুত্বর অবস্থা হয়েছি এবং ছুটকাটিয়া বেপারী মানকর বি বর্তমান অবস্থা ভল নাহি বহুত সময়রে অনেক সময়রে আমার অর্থনৈতিক প্রগতি আড়ক যাওতলা বেলে বেলে বেলে ইমিতি সবু ঘাটা আসুচি আউ মানুষ প্রগতি কিস করিব গুটে গুটে পরিবার চলাইবা এই যে স্বামী স্ত্রী ছুয়া গুটে দুইটা সেতিকি মধ্য পরিবার কো চলাইবা মোর তো বর্তমান বহুত কষ্ট আউ এমিতি পরিস্থিতি যে আমার যে বড় বড় সব সংস্থা মান থিলা সে সংস্থা মানে বর্তমান কইবাকু গলে কোউ অবস্থার অছন্তি বর্তমান আমি মিডিয়ারে পাইবানি মিডিয়া গুটে একতরফা টাইপ রহি যাইছি আমি বি তো এই আকাশবাণীরে গুটে বি মিডিয়া কহুছে আমি কিন্তু ইয়ে কহুছে কিন্তু আমি নিজকু নিজে আমি ছোট মানিবা কথা নুহে বা আন্ডার এস্টিমেট করিবা কথা নুহে কিন্তু আমার পৌঁছ কেতে দূরিয়া আমার এই আকাশবাণী কু কতজন লোক শুনুচন্তি আজকাল পচারুচন রেডিও শুনুচন না লোক মুকলি আজ্ঞা শুনুচন যে যেমতি শুনুচন আমি বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা আইএস অফিসার বা ওএস অফিসার মানক পাই আমি প্রোগ্রাম তৈরি করুনে আমার যদি খবর শুনুথবে আঞ্চলিক সংবাদ বা সেন্ট্রাল নিউজ যদি শুনুথবে শুনুথবে নহলে আমার যে কার্যক্রম চালে আমি অতি সাধারণ সাধারণ কার্যক্রম করুছু এবং আমার এতিকি কহিবাকু হব যে যেকোনসি কাম করুথলা বেলে মধ্য আমি রেডিও কু শুনি পারিবে তেণু আমার যে কার্যক্রম রহুছি সে কার্যক্রম সীমাবদ্ধ করা যা যা দরকার যা প্রয়াস করা দরকার ব্যবস্থার সে ব্যবস্থা মধ্যে হয়ে যাইছি কহিলে ভুল হব না কারণ আমার শ্রোতাবন্ধু মানে অনুমান করুবে কারণ কতজন টকর আমি ডাকি পড়ছু কতজন এক্সপার্ট বা বিশেষজ্ঞ কু আমি ডাকি পড়ছু দরকার লা এটি লাইভ ফোন ইন কার্যক্রমে আমার জেলাপাল কু আমি বসৌলু সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ কু বসৌলু কার্যক্রম বি করু যেত যা দরকার হুয়ে লোক জাঁয়া আউ আমার যে এসডিএম সাব কলেক্টর কুহতু বা যেকোন ওএস অফিসার কুহতু সে আসুলে কিন্তু বর্তমান দেখো সময় এমতি হয়ে যাইছি আউ

উঠি যাইছন, কিছু নহলে বারিপদা আসছন, আউ কিছু নহলে ভুবনেশ্বর অছন, রাউরকেলার অছন, বড় বড় শিল্পায়ন থিবা সিটিরে অছন্তি, আউ কিয়ে কেমতি বি বাহারে মানে অর্থাৎ বিদেশে অছন। তেণু আমার যে শান্তি শৃঙ্খলা সবু কথা যে থিলা এবং আমার যে মন অস্থিরতার গতি করুনথিলা, অস্থিরতারে আমি যাউনথিলু, স্থিরতা গুটে থিলা, আউ ছুয়া মানে বি কথা শুনুথিলে, আউ দেখো বর্তমান অস্থিরতা।

0: জন গুরুতর আহত হয়েছিল। 2025 দুর্ঘটনা জনিত মৃত্যু সংখ্যা 6483 থাকা বেড়ে গুরুতর আহত ব্যক্তি সংখ্যা 6838 রয়েছিল। সড়ক দুর্ঘটনা রোকিয়া সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। লোকঙ্ক মধ্যে সচেতনতা সৃষ্টি পাই নিয়মিত ব্যবধানের ছাপা ও বৈদ্যুতিক গণমাধ্যম এবং আকাশবাণী মাধ্যমে সচেতনতা বর্তমান প্রকাশিত করা এসহিত চালক মানুষ সুবাহক যোজনার তালিম প্রদান করা দ্রুত গাড়ি চালনা উপরে নজর রক্ষা পাই 37টি ইন্টরসেপ্টর যান মুতায়ন করা। রাজ্যের হাতি মৃত্যু সংক্রান্তীয় এক প্রশ্নর উত্তরে রাজ্য জঙ্গল পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী গণেশরাম সিং খুন্টিয়া কইছন্তি গত 3 বর্ষ মধ্যে রাজ্যের 256টি হাতি মরিছন্তি। এই সময় মধ্যে 13টি হাতি শিকারী হাতরে মৃত্যুবরণ করিথিয়া বেলে 32 জন শিকারী গিরফ হইছন্তি। অস্বাভাবিক হাতি মৃত্যুকে রোকিয়া পাই সেমানক বাসস্থলীর সুরক্ষা ও সমৃদ্ধি, খাদ্য উপযোগী বৃক্ষরোপণ, চারণভূমির বিকাশ, কৃত্রিম জলাশয় সৃষ্টি, জঙ্গল নিয়ারু রক্ষা, শিকার নিরোধক শিবির, জঙ্গলের পইতরা সহ হাতি ও শিকারী গতিবিধি নিরীক্ষণ করা। এসহিত বিদ্যুৎ, রেল, মৎস্য ও জল সম্পদ বিভাগ সহ সমন্বয় রক্ষা করা ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করা মন্ত্রী কহিলে। মধ্যপ্রাচ্য যুদ্ধ যোগ রাজ্যের রপ্তানি প্রভাবিত সম্পর্কিত এক প্রশ্নর উত্তরে রাজ্য মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী গোকুলানন্দ মল্লিক কহিছন্তি মধ্যপ্রাচ্যের উপজিথিবা যুদ্ধ যোগ সেই সব অঞ্চলক মাছ, চিংড়ি ও অন্যান্য সামুদ্রিক খাদ্যর রপ্তানি মূল্যের 14% অধিক হ্রাস ঘটিছে। পূর্ব বর্ষর রপ্তানি আয় তুলনায় প্রায় 23,40,00,000 টাকার ক্ষতি পরিলক্ষিত হয়েছে। যুদ্ধ প্রভাবিত অঞ্চলক রপ্তানি হ্রাস পাইলে 2024-25 বর্ষ তুলনায় 2025-26 বর্ষে রাজ্যের সামুদ্রিক খাদ্য রপ্তানি মূল্যের শতকড়া 16.36% বৃদ্ধি ঘটিছে। পূর্ব বর্ষ তুলনায় সামুদ্রিক খাদ্য রপ্তানি মূল্যের প্রায় 764 কোটি টাকা বৃদ্ধি হয়েছিল মন্ত্রী কহিলে। রাজ্যের কার্যরত সাংবাদিকমানঙ্ক স্বাস্থ্য বীমা সংক্রান্তরে সদস্য সুবাসিনী জেনা পচারিথিবা প্রশ্নর উত্তরে মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি উল্লেখ করে কহিলে রাজ্যের বর্তমান 10,078 জন কার্যরত অনুমোদিত কিংবা পঞ্জীকৃত সাংবাদিক অছন্তি। 2026-27 বর্ষ পাই 7,876 জন সাংবাদিকমানঙ্ক স্বাস্থ্য বীমা নবীকরণ করা যাইছি। গোপবন্ধু সাংবাদিক স্বাস্থ্য বীমা যোজনার বিগত 2024-25 বর্ষে 7,846 জন সাংবাদিক স্বাস্থ্য বীমার সামিল হয়েছে বেড়ে 2025-26 এই তালিকায় 7,876 জন রয়েছে। তবে এই 2 বর্ষে বীমা বাবদ প্রিমিয়াম রাশি 8,77,00,000 টাকার 8,50,00,000 টাকাকে হ্রাস পাইছে। স্বচ্ছ ভারত মিশন যোজনার গ্রামাঞ্চলের ব্যক্তিগত শৌচালয় নির্মাণ সংক্রান্তরে পচারা যাইথিবা এক প্রশ্নর উত্তরে রাজ্য পঞ্চায়েতরাজ ও পানীয় জল মন্ত্রী রবিনারায়ণ নায়ক কইছন্তি 2014 পরঠারু আজি পর্যন্ত এই যোজনার 87,09,395টি শৌচালয় নির্মাণ হয়েছে। যোজনার দ্বিতীয় পর্যায়ে 2019 আজি সুদ্ধা মোট 15,48,375টি আবেদন মিলিছি। সেইভাবে 2019 পরঠারু ওডিএফ প্লস মডেল ভাবে ঘোষণা হওয়াকু থিবা মোট 46,928টি গ্রাম মধ্যরু 45,071টি গ্রামকু ঘোষণা করা যাইছি এবং 1857টি গ্রাম ঘোষণা পাই বাকি রয়েছে। বর্তমান গ্রামাঞ্চলরে কোনসি নিজস্ব মল উপচার কেন্দ্র নির্মাণ হয় না। গৃহ নির্মাণ ও সহরাঞ্চল বিকাশ বিভাগ দ্বারা 115টি পৌরাঞ্চলরে 120টি মল উপচার কেন্দ্র নির্মাণ করা যাইথিবা মন্ত্রী উল্লেখ করছন্তি। মোটামুটি ভাবে সপ্তাহর এই 4টি কার্য দিবসে বিরোধী সদস্যক হট্টগোল যোগ গৃহকার্য গোটিয়ে ঘণ্টা মধ্যে চালিপারি নথিলা। শোক প্রস্তাবক বাদ দেলে অন্য কোনসি প্রসঙ্গে সদস্যমানে মত রখিবার সুযোগ পাই না। প্রত্যেক দিন উভয় শাসক ও বিরোধী দলর সংখ্যাধিক সদস্যক উপস্থিতি পরিলক্ষিত হেউথলা। বাচস্পতি সুরমা পাঢ়ী গোটিয়ে দিন গৃহরে অধ্যক্ষতা করিথিয়া বেলে অন্য 3 দিন উপবাচস্পতি ভবানী শঙ্কর ভই গৃহ পরিচালনা করিথিলে। সাপ্তাহিক বিধানসভা সমীক্ষা প্রস্তুত করিথিলে বরিষ্ঠ সাংবাদিক ব্রজকিশোর মিশ্র। উপস্থাপনারে মু সত্যরঞ্জন মহাপাত্র।
1: नए जमाने की नई तस्वीर, अब छत पर लगे टीवी एंटेना को कहो गुड बाय सदा के लिए। समय के साथ बदलें, आगे बढ़ें, ले आएं आज ही दूरदर्शन का डीडी फ्री डिश। इसमें हैं आपके पसंदीदा 100 से ज्यादा टीवी चैनल्स। इसके अलावा 51 एजुकेशनल यानी पढ़ाई लिखाई वाले चैनल्स और 48 रेडियो चैनल्स। और तो

শুনে কতটি সুগম সঙ্গীত আকাশবাণী বারিপদা স্টুডিও গোটে সময় বর্তমান রাতে দশটা বাজে তিরিশ মিনিট প্রচার করুছু একক হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম আজ এ শুনন্তু হিন্দি কথাচিত্র প্যার আমার অমর রহেগার কতটি গীত